ভুলে সোতে দারা সে অপ্রীত লাগা এক উত্তম পন্থ শুনে ও গোর সঙ্গত তে।

বললেন, বলল জি বাহে গুরু, বল যে সিখানু সিখি দান কেশ দান রহত দান বিবেক দান বিশাহ দান প্রসাদ।